করাছে, বন করাছে। কিটে নাস্তাত আমচে আল্লে নাচ কায় বরে মাডো বাজুয়া।

ইষ্টানো কাতারাচ্চা কারে নিকতে সুমে খেলে ফেলসি হাঁচা আওয়াজাদ কাজারি জীবিত সোকোর দে সেন্টাক্রুজ হাঁচী হি রচনা আসলে আনি সঙ্গীত আসলে নোমন আনি ক্রিস কোরিয়া হাঁচে কারেবর মুখার বর্তনা ইষ্টানো আইকুং দিতা ফ্রান্সিস হাঁচা আওয়াজাত হে মুখাবেলে কাতার।